0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা আজকের বাংলা অনুষ্ঠানে সবাই

0: সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহান আলম। আজ শুরু হয়ে গেছে শীতের মৌসুম, শরৎ শেষে কনকনে ঠান্ডা, মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টির এই বিকেলে আশা করি ভালো আছেন আপনারা সবাই। আপনাদের ঈদের দিনগুলো নিশ্চয়ই ভালো কেটেছে। মেলবোর্ন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সোমবার 1 জুন 2026 সাল। অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2 তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির ওরাঞ্জারি উই ওরাং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দিই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 04397997667 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 04397997667 নম্বরে। আমাদের জানান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকছে শীর্ষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। শরণার্থীদের অভিজ্ঞতা সময়ের সাথে কতটা বদলেছে শুনব, এ নিয়ে একটি আলোচনা SBS এক্সামিনসের একটি প্রতিবেদনে। এবার এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানার পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার বিভিন্ন গ্রেডের পেট্রোল সম্পর্কে, এবং সেই সাথে এই তথ্য কিভাবে আপনার জ্বালানি ব্যয় সাশ্রয় করতে পারে সে সম্পর্কে। অস্ট্রেলিয়ায় ঈদ উল আজহা উদযাপন, ঈদের সময় কিভাবে নিজেদের নতুন করে আবিষ্কার করেন প্রবাসী বাংলাভাষীরা শুনব এ নিয়ে আরও একটি প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরসহ থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় জমজমাট কিছু গান সহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সবকিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। নতুন এক জনমত জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এখনও পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রয়েছেন, তবে রাজনৈতিক দল হিসেবে ওয়ান নেশন বর্তমানে লেবারের চেয়ে বেশি সমর্থন পাচ্ছে। রেড ব্রিজ গ্রুপ অ্যাকসেন্ট রিসার্চের জরিপ অনুযায়ী আলবানিজির সমর্থন 31%, ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন পেয়েছেন 25% এবং বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর পেয়েছেন 14% সমর্থন। দলীয় সমর্থনের ক্ষেত্রে লেবারের প্রাইমারি ভোট 28% নেমে এসেছে। অন্যদিকে ওয়ান নেশনের সমর্থন 4% বেড়ে 31% পৌঁছেছে। মেলবোর্নের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরতলি ওয়েরিবিতে আজ ভোররাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে রাত 12টার কিছু পরে আগুন লাগার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গবেষণা সংস্থা কোটালিটির প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার দুটি বড় শহরে বাড়ি কেনার খরচ কমেছে, তবে জাতীয় পর্যায়ে ভাড়ার জন্য খালি সম্পত্তির হার মাত্র 1.5% হওয়ায় আগামী মাসগুলোতে ভাড়া আরও বাড়তে পারে বলে সংস্থাটি জানিয়েছে। এই হার ইঙ্গিত করছে যে ভাড়া বাড়ির চাহিদা এখনও অত্যন্ত বেশি। ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্কে চলমান নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে একদল বিক্ষোভকারীর সমালোচনা করেছে কুইন্সল্যান্ড সরকার। 2032 সালের অলিম্পিক গেমসের জন্য 3.6 বিলিয়ন ডলারের ব্যয় নির্মিতব্য স্টেডিয়ামের কাজ শুরু করতে আজ পার্ক এলাকায় বুলডোজার নামার কথা রয়েছে। সেভ ভিক্টোরিয়া পার্ক প্রচারণার সংগঠক আন্ড্রিয়া লান্ট বলেন এলাকাটি ট্রেডিশনাল ওনারদের জন্য গুরুত্বপূর্ণ। ডেপুটি প্রিমিয়ার জ্যারড ব্লেজি বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং নির্দেশনা মেনে পার্ক ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
1: We saw a few days ago the fencing contractors were prevented from doing their jobs by protesters. We saw a council officer struck with an instrument at the Victoria Park the other day because he was doing his job. It's not acceptable. And the reality is they've had plenty of opportunity to vacate the park so we can get on with the job.
0: এবার আন্তর্জাতিক খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।

0: এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন, তবে যুদ্ধবিরতি সম্প্রসারণ এবং স্ট্রেইট অফ হরমুজ পুনরায় উন্মুক্ত করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
1: Intent, they want very much to make a deal. So far they haven't gotten there. We're not satisfied with it, but we will be. We will be either that or we'll have to just finish the job.
0: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাজধানী প্যারিসের এলিসি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্যারিস সেইন্ট জার্মেইন বা পিএসজিকে তাদের দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। জয়ের পর আইফেল টাওয়ারের আশেপাশে বিপুল সংখ্যক সমর্থক শান্তিপূর্ণভাবে উদযাপনে অংশ নেন। তবে এর আগে ফ্রান্সের বিভিন্ন স্থানে সহিংস সংঘর্ষের ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্যারিস সহ বিভিন্ন শহরে 780 জনকে আটক করা হয়েছে। ম্যাক্রো সহিংসতার নিন্দা জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। শ্রোতা বন্ধুরা, খবর শেষে এখন শুনবেন শরণার্থীদের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন সহকর্মী তারেক নুরুল হাসানের পরিবেশনায়।
2: আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
3: শরণার্থীদের অভিজ্ঞতা সময়ের সাথে কতটা বদলেছে, 1901 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া 10 লক্ষেরও বেশি শরণার্থীকে স্বাগত জানিয়েছে। সংঘাত, সহিংসতা বা নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের দেশ ছাড়তে বাধ্য হওয়া এসব মানুষ যারা আর নিজ দেশে ফিরতে পারেন না, তারা এখানে নতুন একটি ঠিকানা খুঁজে পেয়েছেন। আজ আমরা দেখব সময়ের সাথে সাথে শরণার্থী হওয়ার অভিজ্ঞতা কিভাবে বদলে যাচ্ছে।
4: So we are a schizophrenic country in that sense that we have had a remarkable record of welcome for refugees, but it's extremely difficult to get that status of refugees.
3: এই কথাটি বলছেন জিলিয়ান ট্রিক্স, যিনি জাতিসংঘে শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে গভীরভাবে পরিচিত। তিনি বলেন, শরণার্থীদের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বেশ জটিল, কারণ শরণার্থীদের স্বাগত জানানোর ক্ষেত্রে আমাদের অসাধারণ একটি ইতিহাস রয়েছে, কিন্তু শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া এদেশে অত্যন্ত কঠিন।
4: We are one of the best in the world with a gold standard for settlement of refugees. That's outstanding, and we've had a long history of doing that. But the difficulty is that you must be recognized as a refugee with the relevant visa in order to come here. Once that's achieved, then you get a wonderful resettlement process and engagement with the Australian community.
3: Mistrix Bolin, বাস্তবে শরণার্থী মর্যাদা পাওয়া অত্যন্ত কঠিন।
4: We also have the dark side of the coin, which is denying access to asylum refugee status and sending people who've arrived as unlawful maritime arrivals to Nauru, in the past also to Papua New Guinea, others going from Christmas Island to Nauru, and denied all the legal rights of a refugee under the Refugee Convention.
3: এটিকে বলা হয় অফশোর প্রসেসিং, যা একটি নীতি মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে যে নীতির সমালোচনা করে আসছে। 2001 সালে সরকারের প্যাসিফিক সলিউশন চালু করার মাধ্যমে এই নীতি শুরু হয়। এর আওতায় নৌকায় আসা আশ্রয় প্রার্থীদের নাউরু ও পাপুয়া নিউগিনিতে পাঠানো হতো, যাতে তারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পৌঁছাতে না পারে। এটি 2006 সাল পর্যন্ত চালু ছিল, পরে 2012 সালে আবার চালু করা হয় এবং বর্তমানে অপারেশন সোভেরিন বর্ডার্স নামে কার্যকর রয়েছে। এসব নীতির কারণে আশ্রয় প্রার্থীদের জন্য শরণার্থী ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে, আর পুনর্বাসনের অভিজ্ঞতাও বদলে গেছে। যেমন ধরুন বেরহান আহমেদের কথা, তিনি কমিউনিটি সংগঠন আফ্রিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং শরণার্থী উদ্যোগ আফ্রিকান থিঙ্ক ট্যাঙ্ক ইনকর্পোরেশনের চেয়ারম্যান। সুদান থেকে আসা বেরহান 14 বছর বয়সে শরণার্থী হন, পরে তিনি মিশরে বৃত্তি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন এবং এরপর ক্যানাডা, আমেরিকা অথবা অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের সুযোগ পান। তিনি 80-এর দশকে মেলবোর্নে আসেন। এসবিএস এক্সামিন্সকে তিনি বলেন, ইংরেজিতে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি কাজ খুঁজে পেয়েছেন। সে সময় অনেক অভিবাসীর মতো তিনিও একটি কারখানায় কাজ শুরু করেন। চাকরি পেতে ইংরেজি জানা তখন জরুরি ছিল না। তিনি বলেন, তখন অস্ট্রেলিয়া ছিল উৎপাদন ভিত্তিক অর্থনীতি, যে কেউ কারখানায় গিয়ে কাজ করে টাকা উপার্জন করতে পারত, তাদের দরকার ছিল আমাদের শ্রমশক্তি, মেধা নয়।
5: Australia at the time I came was a manufacturing economy. Any stupid person can go to any factory and make money. They need our muscles, they don't need our mind. Keep your brain in a

0: home and just come and do the work was the style. So like most of the Italian, the Greeks, whatever they'd done in that space, was easy to do that. My journey was somehow smooth in the start, even though there was so many challenges of racism, but not that racism can stop me because I get opportunity to work.
1: তিনি বলেন, এখনকার শরণার্থীদের এমন এক ব্যবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেখানে ব্যর্থ হওয়ার ঝুঁকি বেশি, বিশেষ করে যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই বা সাবলীল ইংরেজি বলতে পারেন না।
0: We put in them in a system where our system is now service and knowledge economy.
1: বেরহান আহমেদ SBS এক্সামিনসকে বলেন, বর্তমান সময়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের ক্ষেত্রে মানবিক সংযোগের ঘাটতি রয়েছে, বিশেষ করে সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রযুক্তি নির্ভর ব্যবস্থার কারণে। তিনি আরো বলেন, ফোন করলেই শুনতে হয় সেন্ট্রালনিকের জন্য এক চাপুন, দুই চাপুন, তিন চাপুন, আগে কিন্তু এমন ছিল না, মানুষ এসে সাহায্য করত। আমাদের সময়ে কিছুটা সেরকমই ছিল, কিন্তু এখন বদলে গেছে।
0: Like now, just call in a phone, center link, press 1, press 2, press 3, press 4, this one, this. In the good old days, there was no, they come and help you. So my time was something to that effect. But now, it is changing. And that change, we're assuming the refugee also changed. No, they're the same refugee. And I've been saying this for a long time now, humanitarian finishes at the airport. They bring you in the country, on humanitarian ground. From the airport, you walk on your own way. You don't know what's the culture, what's the system, what's the whatever. So I see people going through that. So in a sense, the system is not being upgraded.
2: Clients would say to us, you know, you can create connection and inclusion. You can connect me to people by introducing me to them, or you can create inclusion by including me in events and things. But I really need to feel in my heart that I belong. So that becomes the conundrum there.
1: Christine Casley, Australian Multicultural Council-এর chairman. তিনি বলেন, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মানুষের মধ্যে আপন হয়ে ওঠার অনুভূতি গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন। তিনি আরো বলেন, আমার মনে হয় আমাদের এমন কিছু মুহূর্ত তৈরি করতে হবে যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, যখন আপনি অনুভব করবেন এই দেশ আপনাকে স্বাগত জানাচ্ছে।
2: Where we've landed often, I think in my thinking, is around creating moments that matter. Those moments where you actually feel like this is a country that welcomes you. This is a country that meets you where you are rather than expecting you to be at a particular place. And in real terms, that means it's a country that, for example, understands that there are people who speak many languages rather than just the one language.
1: Ms. Casley, Multicultural Framework Review-এর অংশ ছিলেন। এতে বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিয়ে 29টি সুপারিশ করা হয়। এসব সুপারিশের মধ্যে ছিল আরও অন্তর্ভুক্তিমূলক অনুবাদ ও দোভাষী সেবা চালু করা এবং সরকারি বিভাগগুলোতে সাংস্কৃতিক সক্ষমতা নিশ্চিত করা। এই ধরনের পরিবর্তনই কমিউনিটিগুলোকে অস্ট্রেলিয়ার অংশ হিসেবে অনুভব করতে সহায়তা করতে পারে, বিশেষ করে যখন বৈশ্বিক সংঘাতের প্রভাব স্থানীয় সমাজেও এসে পড়ে এবং সামাজিক সংহতি ভঙ্গুর হয়ে ওঠে।
2: The rugs pulled from under my feet very, very quickly. So the question then becomes around, how do we as a country, as a community, as individuals, actually think about how we have that enduring connection with people where we don't seek to kind of revert to tribal and difference and othering of others, to actually be much more connected, resilient, to can ultimately create a really good version of social cohesion.
1: SBS এক্সামিনসের জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন অলিভিয়া ডিওরিও এবং বাংলায় অনুবাদ ও উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান। আমাদের অন্যান্য পর্ব শুনতে ভিজিট করুন sbs.com.au/sbsexamins।
3: শ্রোতা বন্ধুরা, SBS এক্সামিনস থেকে এই প্রতিবেদনটি শেষে এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
4: Con Spectrum TV no me pierdo ni un partido, porque tengo todas mis aplicaciones favoritas juntas. ¡Golazo! Más TV en vivo y todos los canales de deportes. ¡Se va! ¡Se va! ¡Se fue! Todo en un mismo lugar sin pagar extra. ¡Canasta! Un plan, un precio, un lugar y todos tus deportes. Visita Spectrum.com/toda tu TV para más información.

0: Geico knows there's a home you and a road you. Right now you're hearing home you. He's not in an RV. He's at home, watching the great outdoors on TV.
1: For the lone gazelle, there sadly is no escape.
0: Meanwhile, road you always has an escape in an RV covered with Geico's added 24/7 emergency roadside service, so he can explore more of the great outdoors in real life. Except maybe the ravine where the gazelle got stuck. Road you should avoid that. It feels good to be a road you. It feels good to Geico.
2: Starting a new life in Australia isn't easy.
3: A lot of companies have rejected me.
4: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
2: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
5: SBS বাংলা শ্রোতাদের আবারও শীতের এই বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 1 জুন 2026। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে পাবেন আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। আজকের বাকি অনুষ্ঠানে থাকবে আরও কিছু প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার বিভিন্ন গ্রেডের পেট্রোল সম্পর্কে, এবং সেই সাথে এই তথ্য কিভাবে আপনার জ্বালানি ব্যয় সাশ্রয় করতে পারে সে সম্পর্কে। ঈদের এই সময়ে কিভাবে নিজেদের নতুন করে আবিষ্কার করেন প্রবাসী।

0: Advertising.
1: Sigue conectado ante lo inesperado con Invincible Wi-Fi de Spectrum. Invincible Wi-Fi te mantiene conectado con internet con fibra óptica, red 5G automática y batería de respaldo de 8 horas para que nada te detenga. Trabaja, haz streaming, sigue conectado con amigos y familia, pase lo que pase. Nada te detiene con Invincible Wi-Fi de Spectrum. Aplican restricciones, servicio no disponible en todas las áreas.
2: এছাড়াও থাকছে জনপ্রিয় কিছু গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট, নানা আয়োজনে ভরপুর আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে আমাদের বাংলা অনুষ্ঠান। শীতের এই প্রশান্ত বিকেলে এক কাপ গরম চা কিংবা কফির সাথে উপভোগ করুন আমাদের অনুষ্ঠান। প্রত্যাশা করছি আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়া জুড়ে চালকদের জ্বালানির দাম অস্থির থাকায় বেশি খরচ করতে হচ্ছে। তাহলে গাড়িতে জ্বালানি ভরার সময় কি সস্তা পেট্রোল ব্যবহার করা যুক্তিযুক্ত? এর উত্তর অনেকটাই নির্ভর করে আপনার গাড়ির ইঞ্জিনের চাহিদার উপর, কারণ সব ধরনের জ্বালানি সব গাড়ির জন্য উপযোগী নয়। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড এর এই পর্বে আমরা জ্বালানির ধরন এবং খরচ সাশ্রয়ের বিষয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়ার সার্ভিস স্টেশনগুলোতে প্রধানত যে ধরনের জ্বালানি পাওয়া যায় সেগুলো হল বিভিন্ন গ্রেডের আনলেডেড পেট্রোল, ইথানল মিশ্রিত পেট্রোল এবং ডিজেল। পেট্রোলের প্রধান তিনটি ধরন রয়েছে। 91 অক্টেন জ্বালানি, যা রেগুলার আনলেডেড পেট্রোল নামে পরিচিত। প্রিমিয়াম আনলেডেড 95 অক্টেন এবং 98 অক্টেন পেট্রোল। তবে বিভিন্ন দেশের পেট্রোল পাম্পে এই সংখ্যাগুলো কিছুটা ভিন্ন হতে পারে, কারণ তাদের হিসাবের পদ্ধতি আলাদা। তবে নিশ্চিন্ত থাকুন, এগুলো সমমানের জ্বালানির গুণগত মান নির্দেশ করে বলে জানান জ্যাক অ্যামান। তিনি বর্তমানে দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এন্টারপ্রাইজ এডুকেশনের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক।
3: So if you go to the US, for instance, you'll see low, medium and high grade octane are traditionally labeled 87, 89 and 91. Here it's 91, 95, 98. In each case, it's simply how the government is choosing to calculate it. But the truth of the matter is, ultimately, these are internationally harmonized.
2: তিনি বলছেন, যুক্তরাষ্ট্রে সাধারণত নিম্ন, মাঝারি এবং উচ্চ গ্রেডের অক্টেনকে 87, 89 এবং 91 হিসেবে চিহ্নিত করা হয়, যা অস্ট্রেলিয়ায় যথাক্রমে 91, 95 এবং 98 গ্রেড। প্রতিটি ক্ষেত্রেই সরকার কিভাবে এটি গণনা করবে সেটাই মূল পার্থক্য। তবে যাই হোক, এগুলো আন্তর্জাতিকভাবে সমন্বিত মান। অক্টেন রেটিং জ্বালানির অকাল দহন প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করে বলে ব্যাখ্যা করেন জেমস উইলিয়ামস। তিনি রয়্যাল অটোমোবাইল ক্লাব অফ ভিক্টোরিয়া বা RACV-র নীতিমালা বিভাগের প্রধান।
4: So the octane number on the bowser shows how resistant a fuel is to what they call engine knock. The higher the number, it means that the higher the quality of the fuel is.
2: তিনি বলছেন, পাম্পে থাকা অক্টেন নম্বর দেখায় জ্বালানিটি ইঞ্জিন নক বা অস্বাভাবিক ধাক্কা প্রতিরোধে কতটা সক্ষম। সংখ্যা যত বেশি, জ্বালানির মানও তত উন্নত। তাই উচ্চ অক্টেন রেটিং মানেই বেশি দাম। তবে এর মানে এই নয় যে এতে ইঞ্জিনের কার্যক্ষমতা বা জ্বালানি সাশ্রয় সবসময় ভালো হবে। RACV-র মিস্টার উইলিয়ামস বলেন, আপনি যদি উচ্চ ক্ষমতাসম্পন্ন বা স্পোর্টস গাড়ি না চালান, তাহলে সাধারণত প্রতি লিটার জ্বালানিতে বেশ দূরত্বের জন্য আনলেডেড 91-ই সবচেয়ে সাশ্রয়ী বিকল্প।
4: So if you're driving a conventional vehicle, say a small to medium SUV or a hatchback, you will get as much fuel efficiency out of 91 as you will 98. And of course 91 should be cheaper. But that's not to say that the 98 is bad for your vehicle. It simply wouldn't be harnessed in a way that a high performing vehicle would make the most or optimize that octane level.
2: তিনি বলছেন, আপনি যদি সাধারণ ধরনের গাড়ি চালান, যেমন ছোট বা মাঝারি এসইউভি কিংবা হ্যাচব্যাক, তাহলে 91 ব্যবহার করেও আপনি 91-এর মতোই জ্বালানির দক্ষতা পাবেন। আর অবশ্যই 91-এর দাম কম হওয়ার কথা। তবে এর মানে এই নয় যে 98

0: আপনার গাড়ির জন্য খারাপ। শুধু উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়িগুলো এই উচ্চ অক্টেনের পুরো সুবিধা কাজে লাগাতে পারে। অন্যদিকে যদি আপনার গাড়ি উচ্চ অক্টেন জ্বালানির জন্য তৈরি হয়, তাহলে সেখানে 91 ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। আপনার গাড়ির ফিউল ক্যাপের ভেতরে লেবেল বা ম্যানুয়েলে নির্মাতার সুপারিশকৃত অক্টেন রেটিং উল্লেখ থাকে।
1: That if you do use the incorrect petrol type, this can affect not only your fuel efficiency and how far you can go with your vehicle, but also running costs and over time wear and tear and damage to your engine.
0: তিনি বলছেন, আপনি যদি ভুল ধরনের পেট্রোল ব্যবহার করেন, তাহলে তা শুধু জ্বালানির দক্ষতা ও গাড়ি কত দূর যেতে পারবে সেটিকেই প্রভাবিত করবে না, বরং দীর্ঘমেয়াদে খরচ, ইঞ্জিনের ক্ষয়ক্ষতি এবং ক্ষতির কারণও হতে পারে। এছাড়াও কখনোই ডিজেলে চালিত গাড়িতে পেট্রোল বা পেট্রোল চালিত গাড়িতে ডিজেল ব্যবহার করা উচিত নয়। আপনি যদি ডিজেল গাড়ি চালান, তাহলে নির্মাতার নির্দেশনা থেকেই জানতে পারবেন আপনার গাড়ি বায়োডিজেলের উপযোগী কিনা। বায়োডিজেল হল নবায়নযোগ্য ও জৈবভাবে অবক্ষয়যোগ্য এক ধরনের জ্বালানি। যদি উপযোগী না হয়, তাহলে সাধারণ ডিজেল ব্যবহার করাই ভালো। অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রচলিত ইথানল পেট্রোল মিশ্রণ হল E10। এতে 10% ইথানল থাকে, যা উদ্ভিদজাত উপাদান থেকে তৈরি জ্বালানি, এবং 90% আনলেডেড পেট্রোলের সঙ্গে মেশানো হয়। এটির অক্টেন বেশি এবং দামও তুলনামূলকভাবে কম, তবে এটি সবসময় জ্বালানি খরচ কমাবে এমন নয়। প্রফেসর আমান ব্যাখ্যা করেন,
2: Adding a little bit of ethanol increases the octane rating, so for the same volume of fuel, you actually get a bit more punch out of the car. The only downside to putting E10 in is that you tend to go through fuel a little bit faster. So you're going to notice about a 3% increase in the amount of fuel you consume per 100 kilometers you travel. But it has a cheaper price, and those two things equilibrate out.
0: তিনি বলছেন, অল্প পরিমাণ ইথানল যোগ করলে অক্টেন রেটিং বেড়ে যায়, ফলে একই পরিমাণ জ্বালানিতে গাড়ি কিছুটা বেশি শক্তি পায়। তবে E10 ব্যবহারের একটি অসুবিধা হল জ্বালানি একটু দ্রুত শেষ হয়ে যায়, অর্থাৎ প্রতি 100 কিলোমিটার চলার জন্য প্রায় 3% বেশি জ্বালানি খরচ হয়, কিন্তু এর দাম কম হওয়ায় কিছুটা সমন্বয় হয়। আপনার গাড়ি E10-এর উপযোগী কিনা তা নিশ্চিত না হলে নির্মাতার ম্যানুয়াল বা ওয়েবসাইট দেখে নেয়ার পরামর্শ দেন প্রফেসর অ্যামান।
2: A good rule of thumb is that anything made in the past 20 years or so is going to be compatible with E10. Another rule of thumb, if the car has a carburetor on it, it's probably not going to be compatible with E10.
0: তিনি বলছেন, গত প্রায় 20 বছরের মধ্যে তৈরি যে কোনো গাড়ি সাধারণত E10 এর উপযোগী হবে, আর যদি গাড়িতে কার্বুরেটর থাকে, তাহলে সেটি সম্ভবত E10 এর উপযোগী নয়। সবশেষে মনে রাখতে হবে

0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন শরতের শেষ থেকে শীর্ষক এই গানটি প্রীতম হাসানের কণ্ঠে। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনার আমন্ত্রণ রইল।
1: Con Spectrum TV no me pierdo ni un partido, porque tengo todas mis aplicaciones favoritas juntas. ¡Golazo! Más TV en vivo y todos los canales de deportes. ¡Se va! ¡Se va! ¡Se fue! Todo en un mismo lugar, sin pagar extra. ¡Canasta! Un plan, un precio, un lugar y todos sus deportes. Visita spectrum.com/todatuTV para más información.
2: অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla তে।

0: এসবিএস বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে এসবিএস বাংলায়।
1: এসবিএস বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 1 জুন 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় এসবিএস টুতে। এখন শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো।
2: কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি সৈয়দ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন এবং সহযোগিতা করেন তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি।
3: শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্বস্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসেবে।
2: এদিকে 2026 সালের মতো কঠিন নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা সারমিন পুতুল। তিনি বলেছেন, আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি আমাদের দলকে ধারণ করতে হলে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। নাটোরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং স্বীকৃতি দিতে হবে। সংগঠনকে আরো শক্তিশালী করতে না পারলে অতীতের ষড়যন্ত্রের শিকড় বিস্তার লাভ করতে পারে।
4: এটা ঠিক যে 2026 সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মতো কঠিনতম নির্বাচন কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি, এবং আমরা এখানে দাঁড়িয়ে খুব গর্ব করে বলতে পারছি যে রাজশাহী বিভাগের নাটোর জেলার 4টি আসন বিএনপির ঘরে আমরা নিয়ে আসতে পেরেছি।
2: ওদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, ঈদের ছুটি শেষ হতেই রাজধানী ঢাকায় অনেকেই ফিরতে শুরু করেছেন। তবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই আগে ভাগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী, ফলে স্টেশন জুড়ে দেখা গেছে দুমুখী যাত্রীদের কিছুটা ব্যস্ততা।
5: ঈদে বাড়িতে গেছিলাম তো কাজ আছে, একটু ব্যস্ততার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। আবার
6: ফাঁকা রাস্তা এখন সবকিছু মিলিয়ে সুযোগ সুবিধা মিলিয়ে আমরা ঘুরে আবার এখানে আবার ফিরে এসেছি।
7: টাইম মতো ট্রেন ছাড়ছে এবং টাইম মতো আমরা এসে পৌঁছতে পারছি, কোনো সমস্যা হয়নি, কোনো ভোগান্তি হয়নি
5: আলহামদুলিল্লাহ। আজকের জার্নিটা ভালো ছিল, খুব দ্রুতই চলে আসতে পারছি।
2: অন্যদিকে রাজধানী ঢাকার কয়েকটা স্থানে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তাকে অপসারণের পর আরো 6 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহে আলম। তিনি বলেছেন, ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার কারণে এই কর্মকর্তা প্রত্যাহার এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে আজ সোমবার 1 জুন খুলছে অফিস। 25 মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে রবিবার। সোমবার থেকে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ার বাজার সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে। এবার অন্য খবর, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ। এক আলোচনা সভায় তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোন ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। মির্জা ফখরুল বলেছেন, যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় দুই প্রতিবেশী দেশের জনগণ কেন্দ্রিক সহযোগিতা আরো জোরদারে নয়াদিল্লির অঙ্গীকার পুনঃব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতের খবর। ভারত অপারেশন সিঁদুর 2.0 এর জন্য প্রস্তুতি নিচ্ছে, এমনই বলেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জোর দিয়ে বলেছেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর জবাবে যে সামরিক অবস্থান গ্রহণ করা হয়েছিল তা এখনো বহাল রয়েছে। অপারেশন সিঁদুর এখনো চলছে এবং বর্তমান পরিস্থিতিকে তিনি অস্থায়ী যুদ্ধ বিরতি হিসেবে বর্ণনা করেছেন।
8: As far as Operation Sindoor is concerned, firstly it is still continuing. There is temporary cessation of hostilities. So the Indian Army or all the three services are preparing well for Operation Sindoor 2.0 if it takes place.
2: ওদিকে সর্বভারতীয় পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই CBSE দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করার 15 দিন পর মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, তদন্ত যদি কোন রকম অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে তবে কেউই রেহাই পাবে না।
9: जो दिक्कत आई है उसके लिए हम जिम्मेदारी लेते हैं, हम खेद प्रकट करते हैं और मैं आपको आश्वस्त करता हूं, अगर कोई इंटेंशनल जिम्मेवार रहेगा, मैं सरकार की ओर से दायित्व लेकर कह रहा हूं, किसी को हम स्पेयर नहीं करेंगे।
2: এদিকে CBSE দ্বাদশের পরীক্ষার খাতা দেখার দায়িত্ব যে সংস্থাকে দেওয়া হয়েছিল তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কি তবে যাচাই না করেই এত বড় একটা দায়িত্ব দিয়েছে কোন সংস্থাকে?
10: There are certain people who are controlling the medical colleges. There are certain people who are controlling the exam system. These guys are friends with each other. There's huge money being, this is a method to suck money out of you people. This is not a system to educate you about medicine. This is a system to suck money out of you people.
2: ভারতে কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর দীর্ঘ টেলিফোন আলাপ। আগামী 6 জুন অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক আগে দুই নেতার এই আলাপকে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন,
11: एक साथ में हम फास्ट वीक ऑफ जून में बैठने का कोशिश करेंगे, सबको साथ बातचीत करके, और जो अदर जो लाइक माइंडेड पार्टी है और हम लोग प्रोग्राम भी करेंगे।
2: और 1 আগস্ট থেকে পরের বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে জনগণনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাইকে সহযোগিতা করতে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, এর মধ্যে যেন কেউ রাজনীতি না খোঁজেন।
12: আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না, ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দিদেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোন রেসপন্স করেননি, একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি, এর সঙ্গে পলিটিক্স এর কোন সম্পর্ক নেই, এর সঙ্গে কোন কাস্ট ক্রেড কিছু সম্পর্ক নেই। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিড নাইট অব দি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন।
2: এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন, পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শেষে এবার একটি দারুণ জমজমাট গান আজকে শোনাব। শিল্পী কাকার, আকৃতি কাকার ও ডিক্সু শর্মার কণ্ঠে, চলুন শোনা যাক।

0: Ήταν...
1: Μα και πολλού έλεγαν δε!
0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন শিল্পী আকৃতি কাকার ও দীক্ষু শর্মার কণ্ঠে এই দারুণ জমজমাট গানটি। এবার আরও একটি বিরতি নিচ্ছি। বিরতির পর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাভাষীদের ঈদ উদযাপন নিয়ে একটি প্রতিবেদন শোনার আমন্ত্রণ রইল।
2: Sigue conectado ante lo inesperado con Invincible Wi-Fi de Spectrum. Invincible Wi-Fi te mantiene conectado con internet con fibra óptica, red 5G automática y batería de respaldo de 8 horas para que nada te detenga. Trabaja, haz streaming, sigue conectado con amigos y familia, pase lo que pase. Nada te detiene con Invincible Wi-Fi de Spectrum. Aplican restricciones, servicio no disponible en todas las áreas.
3: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organization a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
0: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান।

0: আলম। আজ সোমবার 1 জুন 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন ঈদ উদযাপন নিয়ে।
1: ইসলাম ধর্মাবলম্বীরা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন। আজ আমরা কথা বলব অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাস করা কয়েকজনের সঙ্গে, শুনব ঈদ নিয়ে তাদের প্রস্তুতি কিংবা অনুভূতিগুলো। মেঘলা বৃষ্টি স্নাত দিনে মেলবোর্নের গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে এসেছিলেন মিস্টার সিরাজ। তিনি তার ঈদ উল আজহা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন SBS বাংলার কাছে। তিনি বলেন, ঈদ উল আজহা বা কোরবানির ঈদ হল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে এই উৎসব পালন করি।
2: ঈদ উল আজহাটা আমরা আসলে মুসলিমরা আমরা এটা পালন করি আল্লাহর জন্য কিছু একটা স্যাক্রিফাইস করলাম আর কি। আমরা সারা বছরই তো আমরা আমাদের সবাই নিজের নিজের কাজ করি, তো বছরে দুইটা ঈদ পাই আমরা এবং একটা ঈদে আমরা সংযম পালন করি, রোজা রাখি, আল্লাহর সন্তুষ্টি সব কিছুই আল্লাহর জন্যই করি আমরা। এই ঈদ উল আজহাটাও আমরা আল্লাহর জন্যই করি এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আরেকটা ঈদ উল আজহা পেলাম। সামনেরটা পাবো কিনা জানি না, কেউই তো আসলে আমরা জানি না কে কখন চলে যাব। তো যতদূর সম্ভব আমরা চেষ্টা করি আর কি আল্লাহর পথে থাকার জন্য এবং দোয়া করবেন আর কি। যে
3: মেলবোর্নে প্রবাসে আপনারা কিভাবে ঈদ পালন করেন?
2: আমরা প্রবাসীরা আসলে ঈদটা পালন করি ওই কমিউনিটি ছোট, তো আমরা ওই পরিচিত আমাদের বন্ধু আছে যারা, আত্মীয় স্বজন যারা আছে, আমরা ওই একসাথে গেট টুগেদারের মতো করি। আর মসজিদে গেলে অনেক প্রিয় মুখ, পরিচিত মুখ, অনেকের সাথে দেখা হয়, অনেকের তো কাজ থাকে। ঈদের তো বাংলাদেশের মতো এখানে সরকারি ছুটি নাই, তো যারা ছুটি নিতে পারে তারা আসে, অনেকের সাথে দেখা হয়। আর যারা ছুটি নিতে পারেন না তারা হয়তো ওই মসজিদে দেখা হয়, এরপর হয়তো ঈদের দুই তিন দিন পর কোনো গেট টুগেদারে হয়তো দেখা হয়। এভাবেই আর কি চলে এখানে। তো আসলে মুসলিম মেজরিটি না, তো অল্প, আমরা সংখ্যায় খুব কম, তো এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের অনেকের দেখা হয়ে যায় আর কি।
1: ক্যানবেরায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাস করছেন স্থপতি ও চিত্রশিল্পী শেখ লানা। তিনি বলছিলেন, এবারের ঈদ তার কাছে কিছুটা ভিন্ন হবে কারণ মাউন্ট এভারেস্ট ভ্রমণ নিয়ে তার চিত্র প্রদর্শনীর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।
4: ঈদে আসলে সত্যি কথা এবারের ঈদটা একটু ডিফারেন্ট এই কোরবানি ঈদটা, কারণ আমাদের ঈদটার খুব কাছাকাছি পড়ে গেছে আমাদের এই এক্সিবিশনটা। আমরা এই 29, 30, 31 এটা নিয়েই খুব ব্যস্ত থাকব। আমাদের মনের ভিতরের জিনিস তো, প্যাশনের জিনিস তো। এক্সিবিশনটা হলো আমাদের কিছু, এটা আর্ট এক্সিবিশন। এই আর্টগুলো করা হয়েছে আমাদের একটা এক্সপেরিয়েন্সের, আমাদের গল্পগুলোকে শেয়ার করার জন্য। আমাদের এই এক্সপেরিয়েন্সটা যে রিফ্লেকশন হয়েছে আমাদের ভেতর, সেটাকে আমরা, সেটারই রিফ্লেকশন হবে থ্রু আমাদের এই আর্টগুলোর মাধ্যমে। তো এইটা হলো হিমালয়ের আমাদের একটা, আমরা এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিলাম গত বছর, এই যে এক্সপেরিয়েন্সটা আমাদের হয়েছে সেখান থেকে আমাদের এই উদ্যোগটা।
3: ক্যানবেরাতে কেমন হয় সাধারণত ঈদ?
4: ক্যানবেরাতে আমরা খুব মজা করে ঈদ করি। আজ এবারও ঈদের নামাজ পড়বো, সকালে যেদিন ঈদ হচ্ছে সেদিন সকালে নামাজ পড়বো। ছুটিটা নেওয়া হয়নি কারণ কাজ কাজ কিছু কাজকর্ম আছে এই এক্সিবিশনের জন্য, সেই জন্য ছুটিটা নেওয়া হয়েছে একদিন আগে। কিন্তু যেটা হয়, সবাই ঈদে নামাজ পড়তে যায় মসজিদে এবং তারপর চলে সবার বাসায় যাওয়া, ওপেন ডে থাকে এবং সবার সাথে সবার মানে ঈদের কুশল বিনিময়, খাওয়া দাওয়া এবং আমাদের প্রথম সপ্তাহ তো চলেই যে ঈদের আমেজ এবং প্রতি সবাই সবার বাসায় যাচ্ছে, সবার সাথে সবার একটা মানে দেখা হওয়া এবং কি বলবো মানে নট অনলি মসজিদে, বাসায় বাসায় যাওয়া, দেখা যায় পরের উইকেন্ডেও এটা হচ্ছে। তো ঈদ আসলে ক্যানবেরাতে আমরা খুব মজা করে সেলিব্রেট করি।
3: দেশের কথা কি মনে হয়, দেশ কি মিস করে?
4: খুব মনে হয়, খুব মনে হয়, কারণ সবার বাবা মা তো আর এখানে থাকে না, সবার ভাই বোন এখানে থাকে না। তারপর ঈদে দেশ, দেশে তো আসলে ওটা অন্যরকম ভাবে একটা আমেজ থাকে। আমরা সকালেই ঈদ অবশ্যই যোগাযোগ করি আমাদের বাংলাদেশে যারা আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ড আছে, তাদের সাথে সব বিনিময় করি। আমাদের আসলে ঈদটা কি বলবো মিস করি, আমরা বাংলাদেশে নেই,

0: কিন্তু এখানেও
1: জি
0: একটা ফ্যামিলি আছে এবং
1: হুম হুম
0: ফ্রেন্ডস আছে যাদের সাথে আমাদের জীবন, এবং তাদের সাথে
1: অবশ্যই
0: আমাদের আনন্দটাকে আমরা ভাগ করে নেই। ঈদ একটা খুবই আনন্দের এবং খুশির জিনিস। যখনই ঈদ আসে, এটা একটা ভেতর থেকে খুব ন্যাচারাল একটা আনন্দ আসে। ঈদটা আনন্দের সাথে সবাই মিলে সবার সাথে পালন করেন এবং দোয়া করেন যাতে সারা বিশ্বে, যেখানে
1: হুম হুম
0: যারা ঈদ করতে পারছে না, তাদের জন্য একটু হলেও একটু চিন্তা করে তাদের কাছে একটু আল্লাহর কাছে দোয়া করেন প্রথম সকাল নামাজে, যে তাদের যেন
1: হুম হুম
0: একটা একটা দিন আর তারা একটু শান্তিতে থাকুক। আমরা জানি
1: হুম হুম
0: পৃথিবীর বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় মুসলমানরা অনেক কষ্টে আছে, একটা ছোট বাচ্চারা হয়তো খাওয়া পাচ্ছে না, তাদের কথা একটু চিন্তা করেন, পারলে একটু দান খয়রাত করেন, যেটা আমি করি। ভালো লাগে, একটা মেন্টাল পিস হয় যে আমি কারোর
1: জি
0: সাথে কিছু শেয়ার করেছি। তো সবাই করে, আমি জানি, চেষ্টা চেষ্টা এটাই করে সবাই। তো এটাই আর কি, একটা দোয়া করা এবং সারা বিশ্বের শান্তি কামনা করা।
1: অ্যাডিলেডের দীর্ঘদিনের বাসিন্দা শিক্ষাবিদ মামুন আলা ঈদ উদযাপন করেন বেশ ঘটা করে। তিনি বলেন, কমিউনিটির সাথে প্রতিটি ঈদ তাকে নতুন করে আবিষ্কারের সুযোগ দেয়।
2: এবারের ঈদ তো পড়েছে বুধবারে, যেটা আমাদের কর্মদিবস।
1: আচ্ছা,
2: যদিও আমি ছুটি নিচ্ছি, আমার মনে হয় যে অনেকেই হয়তো সকালে সকাল সকাল নামাজ পড়ে তারপরে অফিস করবেন, এবং আমার মনে হচ্ছে যে মূলত ঈদটা উদযাপন করা হবে শুক্রবারে, শনিবারে এবং রবিবারে।
1: তো এমনিতে কি ঈদের নামাজ পড়তে কি যাওয়া হয় বা যাওয়ার কোনো সুযোগ হয়?
2: অবশ্যই ঈদের নামাজ তো অবশ্যই পড়তে যাই, পুরো পরিবারই পড়তে যাই। যদি
1: আচ্ছা,
2: আমার ছেলে এখন মেলবোর্নে থাকে এবং ও হয়তো ওখানে পড়বে, তবে
1: আচ্ছা,
2: অ্যাডলাইডে আমি সাধারণত নামাজে যাই। এখানে আমাদের ম্যারিয়ানে একটা বড় মসজিদ আছে,
1: আচ্ছা,
2: মসজিদ ওমর বিন আল খাতাব।
1: আচ্ছা,
2: ওরা গতবার মানে রোজার ঈদে
1: হুম হুম
2: স্থানীয় একটি পার্কে নামাজের আয়োজন করেছিল। তো আমার বন্ধুদের অনেকেই ওয়ান্দানা মসজিদে যাবেন, আর কেউ কেউ যাবেন এলিজাবেথ কমিউনিটি মসজিদে,
1: হুম হুম
2: আর কেউ কেউ অবশ্য আরো আরো কিছু মসজিদ আছে এখানে। এইসব মসজিদে আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি
1: হুম হুম
2: বেশ অনেক অনেক অনেক মুসল্লি
1: হুম হুম
2: হন, এবং যেটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, যে এখানে ঈদের নামাজ পড়তে সাধারণত মহিলারাও আসেন এবং বাচ্চারাও আসেন।
1: ঈদের সময় কি আর কি কি অ্যাক্টিভিটিস থাকে বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলি ফ্রেন্ড যারা তাদের সাথে আড্ডা হয় কিনা?
2: অনেক আড্ডা হয়, বিশেষ করে আমাদের মধ্যে অনেকে আছেন যারা বলেন আমাদের বাসায় সকালে আসবেন, সকালে নাস্তা করবেন। তো
1: আচ্ছা,
2: দেখা যায় যে নামাজ পড়ে তারপরে ভাই ওনার বাসায় যান, হয়তো 12টা 1টা পর্যন্ত থাকেন, আবার কোথাও দুপুরে দাওয়াত থাকে, আবার বিকেলে দাওয়াত থাকে, রাতে দাওয়াত থাকে, এবং এইভাবে চলতে থাকে বেশ
1: হ্যাঁ,
2: কয়েকদিন।
1: তো ঈদে যে আপনারা যে খাবার দাবার গুলো যে আপনার প্রিপেয়ার করেন বা কি ধরনের খাবার প্রিপেয়ার করা?
2: আমার যেটা খুব ভালো লাগে যে এখানে বেশ উৎসাহের সঙ্গে অনেকেই সকালে দেখা যায় যে চটপটি ফুচকা এগুলো তৈরি করেন।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন ঈদ উদযাপন নিয়ে বাংলাভাষী কমিউনিটির সাথে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবেন অ্যাডিলেইডে বসবাসরত প্রবীণ সঙ্গীত শিল্পী আখতার জাহানের কণ্ঠে একটি আধ্যাত্মিক গান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সময়সূচি। এসবিএস বাংলা রেডিও শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় সাউথ এসবিএস সাউথ এশিয়ান লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় এসবিএস টুতে। অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/বাংলা। আমাদের লাইক দিন এসবিএস বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, আমাদের সামনের দিনগুলো আপনাদের ভালো কাটুক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শাহান আলম, শুভরাত্রি।